রইয়া হয়। হ্যাঁ, এটা জরুর কহে পারি কি মাপদণ্ড কের তরিখা আলেদা জরুর রহেলা। সীতা লেখলে কহন দ্রৌপদী তককে পুরুষবাদী মানসিকতাকের সামনা করে পড়া হে। প্রত্যেক যুগে পুরুষের বর্চস্বকের কিমত নারী সৌকে চুকায় পড়া হে, চাহে চুকায়ক তেহে মজবুর হয়ে পড়া হে। সেই তেহে বোধহয় নদী নারী সিংহধারী হেকয় তাড়নকের অধিকারী, আর নারী তোর এহে কহনি আঁচড়ায় দুধ আর আঁখে পানি রকম কৌতুক গিলা গড়ল যায় হই। ই কথা গিলাকে সাবজায়ক তেহে ইটা কাফি হেকে যে হামরেক দেশে দেবী সমান পূজনীয় নারীকের আদর আর সম্মান মেহেন ঢের পতন হয়া হে। দুনিয়াক আবাদিকের এক চৌথাই গাঁওয়া মহিলা আর বালিকা সবেই হয়, মিন্তুক ই সবে গিলা আর্থিক সামাজিক আর রাজনীতিক সূচকাঙ্কের হিসাবে সবলেক হেঁটেক অস্তরে হয়। কামাই শিক্ষা স্বাস্থ্য সেবা আর নির্ণয় লেক ক্ষমতা মেহেন ইনকর ভাগিদারি নাহিকের বরাবর আহে। কৃষি ক্ষেত্রে অবৈতনিক সেবা কামে নারী সোভেক যোগদান দমে বেশি আহে। জন জন জায়গা গিলায় কামাই নগদ রাশি রূপে নাই দেল যায়লা হুয়া কুপোষিত ছুয়া সবকের সংখ্যা বহুত বেশি আহে। সেই তেহে তো সময়ে সময়ে মহিলা সবকে সশক্তিকরণের তেহে বাত উঠতে রহেলা, আর কহল যায়লা কি আর্থিক গতিবিধি গিলায় মহিলা সবকে উচিত ভাগিদারিকের বিনা সামাজিক প্রগতিকের উম্মিদ করনাটাই বেইমানি হই। সংযুক্ত রাষ্ট্র সংঘের একটা গণনাকের আধারে যাহা যাহা মহিলা সব ব্যাপার জগতে বেশি ভাগিদারি কই রহে হুয়া লগভগ 53% বেশি ফায়দা আর 24% বেশি বিক্রিকের আকলন করল যায় আহে। মিন্তু কিছু মহিলা সবকের ই স্থিতিটাকে দেখ কহন হামরে হিয়াকের অশিক্ষিত মহিলা সবকে নজরন্দাজ নাই করে পারি। হামরেক দেশে এসনে অশিক্ষিত মহিলা সবেক সংখ্যা বেশি আহে, যেগুলা আইজো গরিবী কুপোষণ আর ঘরেলু হিংসাকের শিকার হতে আহে। আর ইটাই নাহি, ইমনে বেটিকে জনম দেখ ফয়সলা টাকতেহ পুরুষ উপরে নির্ভর হয়। সহি রূপে যদি দেখল যায় হলে মহিলা সশক্তিকরণকের মানেই হেকে মহিলা সবকে আত্মসম্মান দেনা আর আত্মনির্ভর বনানা, তবেই তো ইমন নিজেক অস্তিত্বটাকের রক্ষা করে পারব। যব তক ইমনেক সামাজিক বৈচারিক আর পারিবারিক রূপে উত্থান নাই হই তব তক সশক্তিকরণকের ঢোল পিটনা বেইমানি হই। সামাজিক উত্থানকের আধার থম নারীয়েই হেকয়, নারী শিক্ষিত হবয় তবেই তো সমানতা আর স্বতন্ত্রতা কেরতে হ্যাঁ লড়াই লড়ে পারবয় আর নিজে কানুনি অধিকারের বেশভাবে ব্যবহারও করে পারবয়। পুরা দেশে এখন DRC মানে ডিজিটাল রিসোর্স সেন্টারকের স্থাপনা করল যাতে আর ইগলা মহিলা সবকের দ্বারাই সঞ্চালিত হই। হিয়া মহিলা সব প্রশিক্ষণ লেবয় আর নিজের জীবিকাকের সাধন জুটাবয়। ই প্রশিক্ষণ কেন্দ্র গিলায় মহিলা সব নিজেকে ডিজিটালি সাক্ষর বনাবয় আর গ্রামীণ বিকাশে সহযোগ করবয়। এসে তো ব্যবসায় সরকার সার্বজনীন প্রশাসন রাজনীতি আর অন্য পেশা গিলায় ইমনেক প্রভাব পহিল লেকেই আহে, মিন্তুক গাঁওয়া মহিলা সবেক স্থিতি একদম উল্টা আহে। ই হিসাবে দেখলে গাঁওয়েক দেশ কহানে আওলা ভারতকে এখন লম্বা ডহর তয় করে গাহে, তবে হিয়াক নারী আর বালিকা সব নিজেক বুনিয়াদি অধিকার আজাদি আর সম্মানকের লাভ উঠায় পারব, যেটা ইমনেক জন্মসিদ্ধ অধিকার হেকে। নারী সমাজকের অহম হিসা হেকে, সামাজিক নির্মাণে ইমনেক বিশেষ স্থান রহেলা। প্রাচীন সময়ে নারীকে পূজল যাত রহে, দেবীকের দরজা দেল যাত রহে, পুরুষ লেখ কোনোটাই কম নাই মানল যাত রহে, সব কামে নর নারীকের সমান ভাগিদারি রইয়া হে। হলো আজকের সময়ে মহিলা সবকে স্থিতি দয়নীয় বনল যাতে হে। পুরুষ প্রধান সমাজ ইমনকে দাবায়েক কোনো কসর নাই ছড়েলা, শিক্ষাকের অধিকার লেকইকে বঞ্চিত রাখল যায়লা। এহে কারণ হেকে যে আজ নারী নিজেক চিহ্নাপ হেজায় লাইগা হে।
ই জীবনরূপী রথটাকের

0: নর নারী দুইটা পহিয়া হয় কয়ে। একোটা পহিয়া খারাপ হলে জীবনরূপী রথ ঠাড় হয়ে যায়। সেই খাতির মহিলা সবকের শিক্ষিত হওয়া জরুরি আহে, তবেই জীবনরূপী গাড়ি সহি তরিকায় চলি। নারীকের পড়ল লিখল রহলে ও সমাজকের কামে যোগদান দে পারি, নিজেক পরিবারকে সুচারু রূপে চালায় পারি, নিজেক কর্তব্য আর অধিকারেক তেহে সজগ রহি। একটা নারী নিজেক জীবনে তিনটা অহম ভূমিকা নিভায়লা, একটা বেশ বেটিকের, একটা অর্ধাঙ্গিনী আর বেশ মাকের। ই তিনো রিস্তা এসন হেকে জেকর সঙ্গে পুরুষ সমাজ কিছু বিশেষ আশ্রা রাখেলা, মিন্তুক ইমন আপন রিস্তাকে তবেই ইমানদারি লেখ নিভায় পারবয়ে যবে ইমন শিক্ষিত হবয়ে। আজ যাহা নারীকের একটা বর্গ শিক্ষা গ্রহণ করতয়, বুলন্দিকে ছুয়তয়, মুদা রাখতয়, হুঁয়াই একটা দোসরা বর্গ শিক্ষা লেখ ডবল ধরে আহে। প্রত্যেক বছর হামরে মহিলা দিবস ধুমধাম লেখ মানাতে আহি, লেকিন সহি মায়নে মেহেন কা হামরেক দেশে নারীকে উত্থানটা মিল আহে যেটা ওকে মিলনা চাহি। দেশকের নারী বর্গ তবেই খুশ হয়ে পারে যবে ইমনেক একোটা ভাগ অশিক্ষিত নাই রবয়ে। আর সহি মাইনে মেহেন ওহে দিনেই মহিলা দিবস হই, যন দিন দেশকের প্রত্যেক নারী শিক্ষিত রহি। প্রাচীন সময় লেকেই লোকেক এটা ধারণা রই আহে কি নারীকে কোন সা পড় লিখ কহন নকরি করনা আহে, সেই তেহে ঘর কেরেই কাম করি গৃহস্থী সম্ভাই হই। সমাজকের এহে ধারণাটাকেই বদলেক দরকার আহে।
1: এখন হামরেবান শুনত রহি পঞ্চ প্রগণিয়া মে সশক্ত নারী সে বনি সশক্ত সমাজ, বতাত রহে পরাগ কিশোর সিং। তো চলু বাঁচল সময় মে এক খোঠা লোকগীত শুনব করুণা দেবী আর সঙ্গী মনকর গাওল গীত কে।